yanoma bebre. Awurade nhyɛ wo sɛ wobɔ mpaeɛ. Yere wo ne bɔ mpaeɛ. Ɔma ɔma nkumaa wɔn daakye, ɔma mmaa daakye, ɔma mmarima daakye, ofiefoɔ wɔn daakye nti. Yere wo ne bɔ mpaeɛ. Yɛgu so bɔ mpaeɛ. Psalm 91 verse 4, 5 no.